0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: শিল্পী এতর কইছন্তি প্রাণ মিতণি মন খোলি কহিযা, দূরে কি মতে ভুলিবু সতী, মরণ ততে কহিযা।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইতলা, রাইট? হেলে এ পর্যন্ত এতে স্ট্রং কেমতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইতি পাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: মধুমালতির শেষ পল্লী গীত। ମେଘ ବରସିଲେ ଟୁପୁରୁ ଟୁପୁରୁ କିଶୋର ମାଇଲା ଗଜା, ଚମ୍ପେଇ ନାନିମ ବାହା ହୋଇ ବାଜି ତିଲିଙ୍ଗି ପାଇତ ବାଜା। ଗୀତ ରଚନା ଗୁରୁକୃଷ୍ଣ ଗୋସ୍ୱାମୀ, ଗାଇଛନ୍ତି ବାଦଲ କୁମାର ଆଚାର୍ଯ୍ୟ।

0: কর্মী ভাবে না লিখেছি আপনার তো কৌতলে কর্মী সবুঠি রইপার
1: বুঝলু তোতে মু কর্মী পাওয়ার খসাই দেবি বে তোকে খসাই দেবি
0: হল আপন তুমি যা কইব এইটি বট নাহককু কই দেই যিবি যো দিমাঠিয়া খজুরি রস দৌতলা এনিকি মাঠিয়াই দব নলে পুরা
1: ভন ভন ভন ভন
0: আজ্ঞা
1: ভাবে ভাব গান্ধীজিঙ্ক নিশা নিবারণ কথা
0: মতে আও তুমি সে কথা কহ নাই
1: শুন শুন ঘন ঘন মো বাপ পাখা পরা
0: কোন
1: শুন
0: কোন
1: এমিতে তো সব কথার খালি রাগি যিব আও গান্ধীজি পরা কইছিল
0: মতে কো গান্ধী সে কথা কই নাই মু চালি
1: ও এ ঘন ঘন আরে এ ঘর শ্যাম শ্যাম ঘন বাপা শুন শ্যাম ঘন বাপা
0: মো না হেইতি মো না শ্যাম ঘন নহে ঘন শ্যাম
1: হেলা হেলা হেলা হেলা ঘন শ্যাম না কো বাপা ঘন শ্যাম শ্যাম ঘন মোরে ঘোর বিপত্তি কালে তু মতে ছাড়ি চালি রে বাপা তো মন এই কথা কৌচি
0: আউ কোন করিবি
1: হাকিমকু কই তোতে মু নাই সরপঞ্চ করি দেবি রে
0: তাহলে বট নায়ক কথা নিশ্চয় কই দে
1: মু তোতে সরপঞ্চ করি দেবি সরপঞ্চ করি দেবি
0: তুমি কোন হরিয়ানাঙ্ক সাঙ্গে কীর্তন করিব
1: আরে মু মো বাট বলে দেখিবি নেই
0: জানি বট নায়ক বাট দেখিব
1: আরে তু কোন জানিছু মো সরপঞ্চ নহলে কোন বাট নাই মেলে মন্ত্রী উপর তা উপর উপর বুঝল গান্ধীজি পুরা লেখি দিয়ে যাই সমস্ত উপরক উঠবা পড়ে উপরক
0: বট নাক কথা কহবিনি আঞ্জরে যে দৈতারী সাহুর কলা কাইচ গুলি
1: তু আইলু আইলু আইলু আইলু বাপা
0: কন
1: ভিতরকা
0: ও কথা
1: টিকে মুন্ড থন্ডা করিকা এই খটর টিকে শোইপড় নে এই পানি গ্লাস পি দেলু পি দে
0: সব চিঙ্গুড়ি তো দিয়া হইগলা আউ কোন খালি পেটরে পানি পি
1: রাখিছি রাখিছি বাপা রাখিছি আরে তো পাই রাখিনি তাও কা পাই রাখিবি কইলু যা চিংড়ি খাই পানি পি সে টোকা মানে তো বন্ধ করলু সে কথা গুড়াক ইয়ে গুড়া কেতে অন্যায় কথা আম নেতা মানে কোন কইবে কইলু
0: দেখিছি দেখিছি যো সব নেতা মানে তেমে আপনকো ঘরকু আসন্তি আসি আসি গোটাই আসে বটনাহক চারি মাঠিয়া নেই আউ গোটাই আসে দৈতারি সাউ অন্টারে গোটাই বটুলি খুসাই দিব
1: চুপ চুপ চুপ সব চিংড়ি তো খাইলু আর যদি পিবু সেই পথ পাখে অছি চুপ কিনে যাই পি দেখি চাল যা বুঝলু এই যোগিয়া পুঁ আরে মুহিলেনি কাকি
2: আরে নটিয়া তুই কোন সতেরে সরপঞ্চ হয়ে
1: বুঝল মোর কোন সরপঞ্চ হওয়া আগ্রহ লা সেই ইচ্ছা মোর না খালি হাতিম কৌশল নেতা মানে কৌশল এটি দায়িত্ব আউ কি সম্ভাব জেলে থাকবে গান্ধীজি কহিলে নটবর তু চলি যা উহা তোমার কাম
2: হই তু কোন সতরে গান্ধীজি সহিত জেলে থিলু
1: তুমি আউ কোন বুঝিল একা বিছনারে শোইছু একা থালিরে পুরা খাইছু
2: তু কটক জেলে
1: থিলু হ্যাঁ
2: আরে বড়ি মাছে পুরা সেই কটক জেলে থিলে তোর দেখাই নি
1: হ্যাঁ ছাড় ছাড় ছাড় তুমি সব সে কথা কিছু বুঝিপারিবনি
2: কোন বুঝিপারিব না কথাটা কইব বুঝিপারিবনি কোন
1: শুন দি প্রকারর বন্দি জেলে যাতে
2: আচ্ছা
1: রাজনৈতিক ফৌজদারি ফৌজদারি বন্দি মানুষ মার দিয়া যায় কামরে খটা যায় আর রাজনৈতিক বন্দি মানে দোতলা উপরে রহতি দোতলা যা চাঁতি সেয়া খাতে খবর কাগজ পড়তে জেল বাবু সকাল সঞ্জে সালাম পকাতে
2: খবর কাগজ পড়ুলি
1: সবুদিন সবুদিন ইংরেজি খবর কাগজ পড়ুলি গান্ধীজিঙ্কি পুরা শুনাউলি
2: কে বড়ি মাস্টরে পা তোতে নিয়ম যায় মতে পড়াইছে
1: বড়ি মাস্টরে বড়ি মাস্টরে কোন গোটে মাস্টর তাঙ্ক জেজে বাপাঙ্কু পড়েলা ভলিয়া মাস্টরঙ্ক পাখরে মু পাঠ পড়ছি এঠি সিনা চারি বর্ষ পাঠ পসারিবাকু লাগুতলা সেটি মাত্র চারি দিন বুঝল ইয়েস নো ভেরি গুড পাঠ শেষ বিশ্বব্রহ্মাণ্ড সব জানিগলি
2: আউ না আমার নির্দিয়া পুয়ো কুসুনিয়া কোন পাঠ পড়ুছে আজকে দশ বর্ষ হয়েগলা তো বাপা জমি পরে জমি বিক্রি চালিছি কৌছি মো পর দোপটি হব পাঠ পড়ি
1: দোপটি নাই দোপটি হয়েযিব একপটি আগ হয়েপারছি কি নাই দেখ
2: জানো আমি তো মূর্খ লোক
1: এ শুন মো পাখে সংযোগে যদি ঘণ্টায় তুমি বসিব না তুমি বি শিখিযিব সে ইংরেজি পাঠ
2: ওর আউ কোন হব রে ষাঠিয়ে তো টপিলা দিন গণুছি কোউদিন তোমাকে হাতের মশাণিকি যদি সেই সানটাকে যদি দুই অক্ষর ভাই পড়াই দিয়ন্তু
1: সানটা এ টুবুলি
2: হ্যাঁ টুবুলি আরে আম বিদ্যা কিন্তু এতে পাঠ পড়ি গোটা অপসর হয়ে গেল
1: ও তাঙ্ক ডিপাট অলগা আম ডিপাট অলগা সেটি পড়া হুয়ে রাত্রে আম পড়া দিনরে না
2: ও তাহলে মু টুবুলি কি দিনরে পড়া
1: হ্যাঁ হেলা যে
3: আরে ঘন কোয়ার্তাল লোহা
0: আগে নবাটু গাড়ি আনি বাড়ি তলা জমিরে কম্পোস্ট পকাই দেবি

0: মাস্টে শুই পড়ল নাকি? মতে কোণ এই নিদ হুয়ে কেউ পাহাতিয়া সরিকি টিকিয়ে আখি পথা লাগি যায় সিনা সেই সেটিকি
1: কোণ কুলি কি
0: কোণ
1: তুমি তো সেদিন কুথল পুঁজি চাহিটা খোলিব
0: হসি বসি কেতে আম অন্ন ধ্বংস করবি কহিল
1: গাঁরে পুরা সরকারি স্কুল হেলা চারিজন মাস্টর অনেক
0: হও মু যা পড়াইবি সে মানে কোণ আইয়া পড়াইবে
1: সত যে হলে সে সাংরে কলি লাগি যাব নি
0: কিয়ে করিব কিয়ে করিব কলি মু আরে নাই নাই নাই সে মানে যদি চাহি ভাঙ্গি দেবে দিও মু পাটি ফিটাইবি না সে মানে মতো মারতু তেবে বি পাটি ফিটাইবি না সে মানে এ গাঁর তড়ি দিও তেবে হলে বি মু পাটি খোলিবি নাই প্রধানে
1: আচ্ছা মাস্টরকু কহিবা দরমা আমার দরকার নাই খালি বসি হর্ষেই কার দীর্ঘেই কার শিখাইব
0: যাইছিলি পারা
1: যাইছিল কেবে কাই মতে তো কিছু কইন
2: সাত দুণে চৌদ
3: সাত দুণে চৌদ
2: সাত তিরি একুশ
3: সাত তিরি একুশ
2: সাত চৌ অঠেইশ
3: সাত চৌ অঠেইশ
2: সাত পঞ্চা পঁয়ত্রিশ
3: সাত পঞ্চা পঁয়ত্রিশ
2: সাত শহ বয়ালিশ
0: মো না বলভদ্র সামল যেতবে ইয়ে গাঁরে কেহি মাস্টর নথিলে মু এ গাঁরে চাহাড়ি করি পাঠ পড়ুথিলি সেই যুদ্ধ বেলার কথা আজ্ঞা মতে বড়ি মাস্টর বলে সমস্তে চিহ্নতি
4: কোণ কহুছ
0: এই পিলা মানকু টিকে শিখান্তি সাংকেতিক শুভঙ্করি অরুণা মহিছি
4: সাংকেতিক শুভঙ্করি এ পর আউ নাহি
0: আউ আউ ইয়ে অরুণা মহিষি মানে
4: সেমানে পরা চিড়িয়াখানারে
0: সাংকেতিক শুভঙ্করি
4: গলানি উঠি গলানি বর্তমান টঙ্কা ক 100 পয়সা
0: ই যে দুই কাহন বারপণ
4: এ তুমি কো যুগর কথা কহুছ কি
0: সেই সেই যেতবেলে যুদ্ধ হউতলা উড়া জাহাজরু বোম্বা পড়ুতলা
4: বোম্বা
0: হ্যাঁ বোম্বা ব্রিটিশ রাজা হারুলে জর্মানি রাজা জিতু হলে রাজা না আজা নথিলে প্রজা কুয়াড়ু আসবে
4: আমি পড়া সব স্বাধীন
0: তাহলে আরে সেই কোরড়া মাড় তেল ঘণি পেলা বগড়া ভাত ডালি
4: আচ্ছা গুরু ট্রেনিং পাস করিছ
0: মু তো নিজে গুরু আউ পুনি ট্রেনিং কোন হব
4: নাই নাই কটকরে ট্রেনিং দিয়া হউচি মাইনর পাস করি ট্রেনিং নেইছিল
0: আমে মাটি বংশ অবধান আজ্ঞা আমার ট্রেনিং কোন দরকার
4: এড়ি কি আউ অরুণা মৈসি পড়া হউনি
0: আউ
4: রমার রবর
0: ষোল কি ষোল পণ
4: গলানি সে পণ উঠি গলানি বর্তমান টঙ্কা ক 100 পয়সা
0: আউ টঙ্কা ক 64 পয়সা
4: আরে তম যুগ পরা গলানি কিছিটা হলে মো করি পারি থাকি কিন্তু তমে

0: দ্বিতীয় প্রার্থী হলে বলভদ্র সামল, বয়স 54, পিতা নরেন্দ্র সামল, গ্রাম মাণিতিরি, শিক্ষা নিম্ন প্রাথমিক, অন্যান্য বৃত্তি, মাটিবংশ অবদান এবং স্বাধীনতা সংগ্রামে 10 বর্ষ জেল। নটব কোন কহিবার অছি কুহন্তু
1: আজ্ঞা। নাই আজ্ঞা, নাই আজ্ঞা, টিকে টিকে ভুল হয়ে যাইছে আজ্ঞা, ভুল হয়ে গেলা। ইয়ে যে বলি মাস্টার আজ্ঞা, ইয়ে জনে চোর আজ্ঞা, জনে চোর, সেপাই তা 10 বর্ষ সশ্রম কারাদণ্ড হয়েছে আজ্ঞা। ইয়ে চোর কি ডকাইত সে কথা পুলিশ বাবু কহবে। আজ্ঞা আজ্ঞা সচ্চা দেশ সেবক, সে কথা আপনার জাঁচান। গান্ধীজ সঙ্গে ইংরেজি কথাবার্তা করুলি, সে ইংরেজি কহবে গাঙ্গা হমারা মন্দির হচ্ছে। মু ইংরেজি কহিলি গান্ধীজি হাম চালি যাবি, তোমার স্বপ্ন সার্থক করেঙ্গে।
2: হইরে নঠিয়া, সবু কহ সবু কহ, হেলে হেলে মতে আর চোর বলে কহ নাই রে। এই প্রধানক নিমক খাইছি, তাঙ্কর কিছু চোরি করে রে, কিছু চোরি
1: দেখুন দেখুন দেখুন সারে নেক চোর মধ্যে
0: কিন্তু কহবাকে দিও। আসুন বলে বাবু,
2: মোর মোর আর কিছু কহবার নাই। গান্ধী কি মু জাঁদি, খালি শুনিলি গীত দ্বিপদ, তাকে খালি বলুলি, পিলাঙ্কু টিকে শিখুলি। মতে থানা বাবু কহিলে তু নড়িয়া চোরি করছু, এই এই নটিয়া যা মু পুয় ভি পাড়ি পাঠ পড়াই, সে বি কহিলা মু গোটে চোর। মোর সরপঞ্চ হবার যোগ্যতা নাই নাই বাবু, এই এই বিদ্যাটা জবরদস্তি কহিলা দস্তখত করা, মু তা কথা ভাঙ্গি পারিলি নি। হেলে হেলে মু আউ সরপঞ্চ হইবি নি, হেই পারিবি নি, সে যোগ্যতা মোর নাই। আউ আউ কেইটা বা দিন, হ মু মোর প্রার্থীপত্র ফেরি নেছি ফেরি নেছি। মনা করিলি রে নটিয়া, কেতে মনা করিলি, সে অরণা মইথি পাখুকু যা না বলি, সেমানে সেমানে তোতে মারি দেবে মারি দেবে মারি দেবে মারি দেবে।
3: কোন নটিয়া দি, বলি মাস্টার যা কলে সব সত?
1: হ্যাঁ সত নুহেটা আর কোন।
3: আজ্ঞা মতে টিকে কহিবাকু অনুমতি দেবে?
0: শিওর আসুন।
3: শুনন্তু, চোরি কথা সম্পূর্ণ সত্য। 1942 মশিয়া নভেম্বর 18 তারিখ রাতে শ্রী নটবর ষণ্ঢ বড়ি মাষ্টরঙ্ক বিনা অনুমতিরে 40টা নড়িয়া গছরু তোলি নেই যাওয়াকু বসিলে। একথা বড়ি মাষ্টরে জাণিপারিবারু সে পাটি কলে, কিন্তু সেতবেলকু জনে ব্রিটিশ দারোগা আর্মস্ট্রং বড়ি মাষ্টরঙ্কু আউ নটবরঙ্কু গিরফ কলে। নটবর ষণ্ঢকু ভয়ভীত করাই মিথ্যা সাক্ষ্য দেওয়া তাকে প্রবর্তাইলে, যা ফলরে কি বড়ি মাষ্টরে চোরি অপরাধে 10 বর্ষ কারাদণ্ড পাইলে এবং নটবর ষণ্ঢকু কোর্টে সর্বসম্মুখে 10 বেত মাড় মরাগলা। তাপরে খালি সেতিকি নুহে, তাপরে সে গোটে অনাথশ্রমে রহি 15 বর্ষ রোষেয়া কাম করে পরিশেষে এটি সরপঞ্চ পাই প্রার্থী হয়েছেন। এর সমস্ত প্রমাণ মো নিকটে অছি।
1: দেখুছেন স্যার মো বিরুদ্ধে কেতে বড় চক্রান্ত দেখুছেন তো বিদ্যারে, তোতে মু কেতে কোলে কাকেছিলি, শেষ তুই এয়া করিলু।
4: বড়ি মাস্টার
5: গাঁরে কী রে,
6: সবুড়ে খোঁজিলি, পাইকাণ, চকুয়া, তহরাজপুর, বিলবাটি, হরিপুর, কুয়াশ, কোটি পাইলে
5: হরে যোগী ইয়ে বিদ্যা পুনি কুয়াড়ে গলা,
6: নই কুড়ে বইতে দেখাইলি।
7: ছাড়ে দে।

0: দেইছি, এই নে এই নে ব ব এই নে বর্মারে অছি 120 টঙ্কা দরমা পাউছি, যুদ্ধ শেষ হেলে ঘরকু যিবি, কাইঁচ নানি যোগী দাদাঙ্কু 100 কোটি প্রণাম জনাই দেব।
1: ডাকবল আজ্ঞা, এ যুদ্ধ কোণ আউ তোমার শেষ হব নি?
0: এ যুদ্ধ কোণ শেষ হুয়ে, এ যুদ্ধ শেষ হব নি বাবা, শেষ হব নাই রে, শেষ হব নাই।
2: মানে জেলার সবুঠু বড় সাহেব, বড় হাকিম। হজুর হজুর এই গরিব মাটির কাইকি পাদ দেলে?
3: আপনার না কোন রামচন্দ্র প্রধান?
2: আজ্ঞা।
3: শুনন্তু, আপনক পুয় মেজর বিদ্যাধর প্রধান মরণোত্তর ভাবরে সেনাবাহিনীর সর্বোচ্চ মেডাল পাইছেন, এ কথা আপনার নিশ্চয় জানিথিবে। সেইথিপাই তাঙ্কর পরিবারবর্গ এনিকি মাসিক 400 টঙ্কা ভত্তা পাইবে মৃত্যু পর্যন্ত। আপন এই সনন্দ আনিবা পাই যাবে, সেইথিপাই মু আপনকু এইটিকে নবাকু আসছি। গাড়ি তো অছি, আপনক পরিবারু দুইজন মো সাঙ্গরে এই গাড়িরে যাই পারন্তি।
2: আমি চালি যাবু। ইয়ে ইয়ে যোগী যোগী, তু গোটে কাম কর, তু গেঞ্জিটা পিন্ধি বেগ বাহারিয়া, মু নুগা পিন্ধি পড়ুছি। চঞ্চলা চঞ্চলা চঞ্চলা।
4: দুশ্মন কি এক ডিভিজন কে হামলে কা সামনা করনা পড়া। হামলা সুবহ 4:30 বজে মর্টার হজার্স আর এলএমজি সে হুয়া। উনোনে তুরন্ত নিশ্চয় কিয়া কি উনে সির্ফ এক নায়ব সুবেদার আর কুছ লজিস্টিক্স জো উনকে হাত মে থে উসি কি মাধ্যম সে দৃঢ়তাপূর্বক মুকাবলা করনা হোগা। উনোনে বাকি প্লাটুনোং কো আদেশ দিয়া কি চৌকি নম্বর 7 পর দৌড়ে আর লজিস্টিক্স লে লে, জিসে পুরে 4 ঘন্টে কি দেরি লগি। লেকিন ইসি বিচ মেজর প্রধান নে আপনে একেজি রাইফল আর এলএমজি সে চতুরাই সে দুশ্মন পর হামলা কিয়া, ফলস্বরূপ 10 নম্বর চৌকি শত্রুওং কে চঙ্গুল সে মুক্ত হো গই আর দুশ্মনোং কো সীমা পার করনা মুশকিল হো গয়া। ইস প্রকার শত্রু দল কি হানি হুই, বল্কি মেজর প্রধান কো 97 গুলিয়াঁ লগি। ইস বীরতাপূর্ণ উৎকৃষ্ট কার্য কে লিয়ে সৈনিক বল কে চিফ কমান্ডার নে উনে সর্বোচ্চ সৈনিক সম্মান মরণোত্তর প্রদান কিয়া। ইহা সম্মান মেজর প্রধান কে পিতা শ্রী রামচন্দ্র প্রধান গ্রহণ করেঙ্গে। শ্রী রামচন্দ্র প্রধান।

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। SBI সচেতন রুহন্তু, সুরক্ষিত রুহন্তু।
1: ଅଭୁଲା ଗୀତରେ ଆସନ୍ତୁ ଶୁଣିବା କେତୋଟି ଆଧୁନିକ ଗୀତ। ପ୍ରଥମେ ଶିଳ୍ପୀ ଲୋପିତା ମିଶ୍ର, ଶିଳ୍ପୀଙ୍କ କଣ୍ଠରେ ଗୌରହରି ଦଳାଇଙ୍କ ରଚନା।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: कस्टमर केयर तरफ फोन आसीथिला कहुथिले तमरा 50,000 रिवार्ड पॉइंट्स एक्सपायर हेइ जिवो। ए लिंक परथि एपीके डाउनलोड करिनियंतु।
4: ठीक लागुनी, स्कैम भी हेइ पारे।

0: অজনা লিঙ্ক ক্লিক করতু না সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখুন এসবিআই সচেতন রুহন্তু সুরক্ষিত রুহন্তু
1: আচ্ছা দাসবাবু আপনার ঘরটা 1970 তৈরি রাইট হলে এ পর্যন্ত এত স্ট্রং কেমতি আছে
2: আরে এইটা একদম সিম্পল এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস
4: কার্যক্রমের পরবর্তী গীত গাইছেন অনিতা গোস্বামী শিল্পীঙ্କ କଣ୍ଠରେ ନିମାଇ ମହାନ୍ତିଙ୍କ ରଚନା।

0: খাইনো আম্ভ ঘর
1: তুমে পড়ি খাইনো আম্ভ ঘর ভাই যেতবেলে কার্তিকেয়ঙ্কু এই কথা কহিদেইছন্তি মামু চন্দ্রধ্বজ
0: আচ্ছা
1: চন্দ্রধ্বজ।

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। SBI সচেতন রহন্তু, সুরক্ষিত রহন্তু।
1: আচ্ছা দাস বাবু, আপনার ঘরটা
2: 1970 ভজন পরিবেশন করছেন সুভাষ চন্দ্র সেঠী।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
3: कस्टमर केयर तरफ फोन आसीथिला कहुथिले तमरा 50,000 रिवार्ड पॉइंट्स एक्सपायर हेइजिवो। ए लिंक परथि एपीके डाउनलोड करिनियंतु।
4: ठीक लागुनी, स्कैम भी हेइ पारे। एपीके

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাহি। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। SBI সচেতন রহন্তু, সুরক্ষিত রহন্তু।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? হলে এ পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
4: পরবর্তী গীতটিকে গাইছেন শরত নায়ক, গীত রচনা পঞ্চানন নায়ক, সঙ্গীত প্রভাংশু সামন্তরায়।

করছন্তি উইদাউট দ্য হেল্প অফ এনি মিডল ম্যান ডিরেক্টলি সুপার মার্কেট বিক্রয় করে আগর সে মিডল ম্যান মাধ্যমে সুপার মার্কেট বিক্রয় করা পড়ুছিল যেপাই সে বহুত কম লাভ মিলছিল জস্ট 10-20% এবে কাহিকি না সে ডিরেক্টলি সুপার মার্কেট কু সে কৃষিজাত পণ্য বিক্রয় করে পড়ছেন সে লাভর হার 30-40% পর্যন্ত বৃদ্ধি পাইছে এছাড়া বি ডি হাট বলে আউ গোটে অ্যাপ আছে যেটা মহিলা মানুষ আহরি বেশি সশক্ত করেছে কৃষিজাত ছড়া বি এবে ই কমার্স সেক্টরে ভারত বর্ষে স্টার্টআপ গুড়া বহুত বহুত প্রফিটেবল হয়েছেন তাহলে আমি দেখিলে কি কেমিতি ভারত বর্ষের বিভিন্ন স্টার্টআপ কোম্পানিজ মানে ভারত বর্ষের ইকোনমি কু অর্থনীতি কু সশক্ত করা কেমিতি ভাবে নিজ নিজ ক্ষেত্রে সহায়তা করছেন আমার ভারত বর্ষের ভবিষ্যৎ এই সব স্টার্টআপ উপরে নির্ভর করছে এবং আমি আশা রাখুছু কি ভবিষ্যতের যেতে আমার টেকনোলজি অনলাইন ইনোভেশন সব স্মার্টফোন সমস্ত পাখে পৌঁছব এই স্টার্টআপ গুড়া আমি আহরি সশক্ত করব আমার এমপ্লয়মেন্ট অপরচুনিটিজ কু আহরি বড়াইব ভারত বর্ষ ইকোনমি কু বিশ্বর সর্বশ্রেষ্ঠ ইকোনমি পরিণত করব।

0: আরে জগন্নাথ, কাঞ্চি যুদ্ধক আমি যেতবে যাচ্ছে সেতবে মোর মনে হুয়ে পুরুষোত্তমক তো ক্ষমা দিয়েলু না?
1: ক্ষমা? মু ক্ষমা দেওয়া কে ভাই? সে তার ভুলর প্রায়শ্চিত করছি, প্রায়শ্চিত পরে ক্ষমা তো তার প্রাপ্য, এতে মোর দেবা ন দেবার প্রশ্ন উঠুছি কেউঠি।
0: বাহ, সুন্দর সমীক্ষা। তাহলে মাণিক গৌড়ুণী তার পুঁ কোণ।

0: যে কোনসি দণ্ড পাই প্রস্তুত
1: রাজন উৎকল গজপতির ক্ষমতা রাজ্য বিভব লিপ্সা কেবে বি নথিলা আও আজি বি নাহি কিন্তু আপনকর অহংকার ও অবিবেকিতার শাস্তি বিধান পাই আজির এ কাঞ্চি অভিযান এ যুদ্ধ এ বিপর্যয় এ প্রলয় আউ এই প্রলয়ের নেতৃত্ব নেইছন্তি স্বয়ং প্রভু জগন্নাথ কলা ধলা ঘোড়া চড়ি দুই ভাই রণরে অবতীর্ণ হইছন্তি সঞ্চালিত করিছন্তি উৎকল বাহিনীকু পুরুষোত্তম তো কেবল নিমিত্ত মাত্র হ মহারাজ এই বিজয়ের স্মারকী স্বরূপ বিঘ্নরাজ গণেশঙ্কু নেই যাউছি শ্রীমন্দিরে প্রতিষ্ঠা করিবি আউ নেই যাউছি আপনকর অলি অলি গুণবতী কন্যা পদ্মাবতীঙ্কু আপন পুরুষোত্তমকু চণ্ডাল কই পারন্তি রাজন কিন্তু উৎকলর গজপতিঙ্কু চণ্ডাল বলি কহি অপমানিত করিছন্তি জগন্নাথঙ্ক সেবাকু চণ্ডাল সেবাকু হি উপেক্ষা করিছন্তি তেণু সেই অপমানর প্রতিশোধ নেবা পাই আগামী শ্রীগুণ্ডিচা দিন রথারূঢ় প্রভু শ্রী জগন্নাথঙ্ক সম্মুখরে লক্ষ লক্ষ জনতা জনার্দনঙ্কু সাক্ষী রাখি মু আপনঙ্ক কন্যাঙ্কু এক চণ্ডাল হস্তের অর্পণ করিবি। এহা হি প্রভুর নির্দেশ আর উৎকল গজপতি সম্রাট পুরুষোত্তমর সিদ্ধান্ত। সেনাপতি, দেবী পদ্মাবতীঙ্কু সসম্মানে উৎকলর মহামন্ত্রীঙ্ক নিকটরে পৌঁছাই দেই মোর আদেশ জনাই দিয়ন্তু।
2: মহারাজ, আজ দিন দেবী পদ্মাবতীঙ্কু এক চণ্ডাল হস্তরে অর্পণ করিবাকু মতে আদেশ দিয়ে সেই দায়িত্ব নির্বাহ করিবাকু দাস আপনকু অনুমতি প্রার্থনা।
1: আপন আদেশ পালন করিবে এথিরে অনুমতির প্রয়োজন কোন?
2: তেবে তেবে আস মা, আজির এই পবিত্র গুণ্ডিচা দিবসরে রথারূঢ় প্রভু জগতর নাথ জগন্নাথঙ্কু সাক্ষী রাখি লক্ষ লক্ষ জনতা জনার্দনঙ্ক সম্মুখরে মো উৎকলর মহামন্ত্রী দেবী পদ্মাবতীঙ্কু নির্দেশ দেউছি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চণ্ডাল গজপতি পুরুষোত্তমঙ্কু স্বামী রূপে বরণ করন্তু।
1: মহামন্ত্রী, মহামন্ত্রী আপন আপন এ কোন কহুচন্তি? মহামন্ত্রী,
2: মোর দৃষ্টতা মার্জনা করিবে ছামু, আপনকর নিজর বিচারধারাকু যদি আপন ন মানিবে তেবি মোর কিছি কহিবার নাই মণিমা, কিন্তু মু কহিবি গজপতি নিজে কোন স্বীকার করি নাহান্তি এই সময়ে তাঙ্কর চণ্ডাত্বকু, মহারাজ কোন মানি নেই নাহান্তি ইহা তাঙ্কর গৌরব ও প্রতিষ্ঠার প্রতীক বলি। তেবে কুহন্তু সম্রাট, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চণ্ডাল মো পাখরে থাউ থাউ মু আউ কেউ চণ্ডাল খুঁজবি ছামু? এথিরে এই বৃদ্ধ সেবকর যদি অপরাধ হুয়ে বিচারে ত্রুটি থাকে তেবে সর্বজন সম্মুখরে যে কোনসি দণ্ড ভোগিবাকু মু প্রস্তুত মহারাজ।
1: চতুরতার ইন্দ্রজালরে মোর সমস্ত পথ অবরুদ্ধ করিদেলে মহামন্ত্রী, মোর নিক্ষেপিত তীরকু মোরি তুণিরকু পুনি ফেরাই দেলে। আপনঙ্ক অকাট্য যুক্তি নিকটরে মু পরাজিত মহামন্ত্রী।
3: আপন আউ নির্বাক বলি চাহিছেন কো বড় পণ্ডা আপনে প্রভু নিকটরে মালা বদল করন্তু।
4: আসন্তু আসন্তু মহারাজ, আসন্তু মা, অমৃত বেলা গড়ি যাউছি।
5: জয় জগতর নাথ জগন্নাথ।

দীপ্তি দাস এবং ভুবনেশ্বরী মিশ্র শিল্পী পরিবেশন করেছেন জয়দেবঙ্ক রচিত গীত গোবিন্দ। প্রথমে তৃপ্তি দাস কণ্ঠে রাশি হরি মিহা বিহিত বিলাসম স্মরতি মনোমম করতা পরিহাসম।

এছাড়া দ্বৈত কণ্ঠে গাইছেন তৃপ্তি দাস এবং ভুবনেশ্বরী মিশ্র। ললিত লবঙ্গলতা পরিশীলন কোমল মলয় সমীরে

এই রথযাত্রা পর্বর পঞ্চদিন অর্থাৎ আষাঢ় শুক্ল পঞ্চমী, কারণ এই দিন মা লক্ষ্মী সাঁতাণী সন্ধ্যায় সাজসজ্জা এবং বিরাট পটুয়া রঘিণী পালিঙ্কিরে শ্রীমন্দিরর শ্রীগুণ্ডিচা মন্দিরক গমন করতে। সেঠারে পূজার্চনা পরে প্রভু শ্রীজগন্নাথঙ্ক নন্দীঘোষ রথচকর এক অংশ অতি অভিমানরে ভাঙ্গি দেই হেরা গৌরী সাহিদেই শ্রীমন্দির প্রত্যাবর্তন করন্তি।

0: অজানা লিঙ্ক ক্লিক করন্তু নাহি। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। এসবিআই সচেতন রুহন্তু সুরক্ষিত রুহন্তু।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা
2: 1970
3: ব্যবহার।

লক্ষে দেয় মোর পরমার্চনীয় সুধিদর্শক মহোদয়, আজি ওড়িশী কীর্তন মাধ্যমে পরিবেশন করা যাচ্ছি স্বর্গত ভক্ত কবি অচ্যুতানন্দ দাসঙ্ক কৃত হরিবংশ।

ফুলর কণ্ঠে চলচ্চিত্রের গীতটি যুগল কণ্ঠে গাইছেন অনুরাধা পড়োয়াল এবং কুমার সানু। গীত রচনা রানী মল্লিক।